শ্রোতা বন্ধু মু আলোক আপনার স্বাগত জনুছি আজর বিশেষ কার্যক্রম খোলা চেরকা কু এই খোলা চেরকা পরিসর আপনার স্বাগত এই খোলা চেরকা কার্যক্রমে আপনার শুণবাক পাইবে কিছু সূচনা স্থানীয় কথা স্থানীয় খবর এবং পাপাগ তা সহ মনকু ছুঁলা ভাল গীত হ্যাঁ শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী ভবানী পাটনা কেন্দ্রর কার্যক্রম কেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিও মোইপ্রে 240 মিটার তথা 1200 কিলোহার্স যোগে এফএম মাধ্যমে 100.3 মেগাহার্স যোগে এবং নিউজন এআইআর আপ মাধ্যমে শ্রোতা বন্ধু আসন্তকালি পবিত্র শ্রীজগন্নাথঙ্কর রথযাত্রা রথ প্রস্তুত হয়ে সারিছি পথ মধ্যে প্রস্তুত হয়ে সারিছি কেবল অপেক্ষা সেই জগতর নাথ জগন্নাথঙ্কু তাহলে শ্রোতা বন্ধু আজির কার্যক্রমকে তো আগে নেবা তাহলে আসন্তু সেই জগতর নাথ জগন্নাথঙ্কু ভাবপূর্ণ ভরা সুমন অর্পণ করিবা এবং কার্যক্রমটিকে আগে নেবা

শ্রোতাবন্ধু, গতকালই শেষ হয়েছে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ক নবযৌবন দর্শন ও নেত্র উৎসব। অনসরে দীর্ঘ বিরহ পরে নবযৌবন বেশে মহাপ্রভুঙ্ক দিব্য দর্শন পাই ভক্ত মান মন আনন্দরে পরিপূর্ণ হয়ে উঠিছে। নেত্র উৎসবরে প্রভুঙ্ক দিব্য নয়নর অনাবরণ সহ আরম্ভ হুয়ে বিশ্ববিখ্যাত ঘোষযাত্রার প্রস্তুতি। আজ হচ্ছে উভযাত্রা, আজ মহাপ্রভু বিশ্রামে অনেক গত আসন্তকালি বাহারে রথ উপরক। আগামীকাল পাড়িত হব বিশ্ব প্রসিদ্ধ ঘোষযাত্রা, যা সারা জগত অপেক্ষা করে রয়েছে। এই রথযাত্রা কেবল এক উৎসব নুহে, বরং ভক্তি, সমরসতা, সেবা ও মানবিকতা এক মহান প্রতীক। এই দিন শ্রীজগন্নাথ, শ্রীবলভদ্র, দেবী সুভদ্র শ্রীমন্দির বাহারে রথারূঢ় হয়ে শ্রীগুণ্ডিচা মন্দিরকু যাত্রা করতে। এই যাত্রা মাধ্যমে মহাপ্রভু মন্দিরের সীমা ছাড়ি সমস্ত ভক্তঙ্কু পাখক আসতে ও সর্বজনকু আশীর্বাদ প্রদান করে থাকে। রথযাত্রার সবুঠার মহান বার্তা হচ্ছে প্রভুঙ্ দৃষ্টিরে কে বড় নুহে, কে সান নুহে, সমস্তে সমান। এই আদর্শকু স্মরণ করে গজপতি মহারাজঙ্কর ছেড়াপহরা। ছেড়াপহরা নীতিটি যেউঠারে সে সুবর্ণ ঝাড়ুরে রথ পরিষ্কার করে সেবা ভাবর অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করতে। ঘোষযাত্রা ওড়িশার সাংস্কৃতিক ঐতিহ্যর গর্ব, ভক্তির পরাকাষ্ঠা এবং বিশ্ব মানবতার এক অমূল্য বার্তা। এ আমাকে শিখায় প্রেম, সহযোগ, সহনশীলতা ও সমস্ত মঙ্গলপ্রাই কাম করিবার প্রেরণা। তাহলে আসন্তু শ্রোতা বন্ধু, শুনে নেবা গোটি ভাবপূর্ণ পরা জগন্নাথঙ্কর ভজন।

শ্রোতা বন্ধু, এতে আসন্তু জানিবা কিছি স্থানীয় খবর উপরে সূচনা। তাইওয়ানরে অনুষ্ঠিত টংসাই ও আন্তর্জাতীয় বালুকা কলা প্রদর্শনী ভারতের প্রতিনিধিত্ব করুথিবা বালুকা শিল্পী ওম প্রকাশ সাহু নোয়াখাইকু নিখুণ ভাবে চিত্রণ করেছেন। উক্ত প্রদর্শনী ভারতের শ্রী সাহুঙ্ সমেত তাইওয়ান, চাইনা, জাপান, কানাডা, ইটালি, রুষিয়া, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, নেদরল্যান্ড প্রমুখ 10টি দেশর শিল্পীমানে ভাগ নিয়ে আশীর্বাদ শীর্ষক বালুকা কলা প্রদর্শন করেছিলেন। শ্রী সাহু কাশদণ্ডী ফুল ও কুড়িপত্রর সুসজ্জিত এক আশীর্বাদ মুদ্রা সহ সরিয়া ধানকেন্ডা ধরি নোয়াখাই জুহার করুথিবা জনে যুবতীর চিত্র অঙ্কন করেছিলেন। পশ্চিম ওড়িশার মহান সংস্কৃতিকে বিশেষ বিদেশ মাটিরে প্রদর্শন করিথিবার বিভিন্ন মহলর তাকে প্রশংসা করা যাইছে। নয়াপড়া জেলা খলিয়াল স্থিত বিজু পট্টনায়ক ইনডোর স্টাডিয়ামে গত দুই দিন ধরে চালিথিবা জেলা ব্যাডমিন্টন আসোসিয়েসন পক্ষর জেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ উদযাপিত হয়ে যাইছে। উদযাপনী সমারোহে মুখ্য অতিথি ভাবে খড়িয়াল বিধায়ক অধিরাজ মোহন পাণিগ্রাহী, খড়িয়াল নগরপাক উজ্জ্বল গুপ্তা অধিকারী জয়ন্তী, সৌম্যরঞ্জন জয়পুরিয়া জেলা ক্রীড়া আধিকারী রাজেন্দ্র প্রসাদ বড়ি, উকিল সংঘ সভাপতি গোবর্ধন সুনা, গিরিধারী বিভাগ ডক্টর সুরজ কুমার পণ্ডা, জেলা ব্যাডমিন্টন সংঘ সভাপতি সন্তোষ কুমার পট্টনায়ক প্রমুখ অতিথি ভাবে যোগ দিয়ে খেলাড়ি উৎসাহিত করেছিলেন। এই অবসরের নয়াপড়া জেলা ব্যাডমিন্টন আসোসিয়েসন উপসভাপতি প্রসন্ন মহানা, সম্পাদক সুদীপ্ত বিশ্বঙ্ সমেত সাংবাদিক কুনু করুমা, প্রভঞ্জন সেঠী, অক্ষয় পাড়ি, দুর্বকুমার রীতেশ ও আসোসিয়েসনর সমস্ত কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিল। ভবানীপাটনা সহরস্থিত টাউনহলে জেলা শিক্ষা কার্যালয় পক্ষ কলাহান্ডি জেলা স্তরীয় স্মার্ট ওড়িশা হাকাথন 3.0 আয়োজিত হয়ে ডিও রাধাকান্ত ছত্রী অধ্যক্ষতার অনুষ্ঠিত উদ্ঘাটনী সমারোহের সাংসদ মালবিকা দেও মুখ্য অতিথি, বিশিষ্ট অতিথি পূর্বতন সাংসদ অর্ককেশরী দেও, সম্মানিত অতিথি কলাহান্ডি সরকারী যান্ত্রিক মহাবিদ্যালয় অধ্যক্ষ ডক্টর শুভ্রাংশু শেখর দাস, শেখ রোবোটিক্স পরিচালনা নির্দেশক তথা আইআইটি ভুবনেশ্বর প্রতিনিধি সাক্ষী সিং মহাপাত্র, এডিও শুভলক্ষ্মী নায়ক, হেমসাগর মহানন্দ ও তপিমণি জানি, জেলা বিজ্ঞান পর্যবেক্ষক দুষ্মন্ত শেখর পাড়ি প্রমুখ মঞ্চাসন থেকে শিক্ষক নীলাঞ্চল পা নির্দেশনায় তালবেলগাঁ হাইস্কুল শিক্ষার্থী মানে প্রারম্ভিক সঙ্গীত গান করে ছাত্রী অমৃত সাহু ওড়িশী নৃত্য ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মানে লোকনৃত্য পরিবেশন করে। এতে 23টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তথা ওড়িশা আদর্শ বিদ্যালয়ের 49টি মনোনীত প্রকল্প প্রদর্শিত হয়েছিল। এতে 147 জন তরুণ বৈজ্ঞানিক নিজ মার্গদর্শী শিক্ষক সহ যোগ দিয়ে নিজ বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করেছিল। শ্রেষ্ঠ 4টি প্রকল্প রাজ্যস্তরের মনোনীত হয়েছিল। বিচারিক ভাবে ডক্টর শিক্ষক সন্তোষকর, সহকারী প্রাধ্যাপক ডক্টর অশোক ভৈ ও আইটি প্রতিনিধি সাক্ষী সিং মহাপাত্র প্রকল্প মূল্যায়ন করেছিল। উদযাপনী উৎসবের অতিরিক্ত জেলাপাল তন্ময় দরবান, মুখ্য অতিথি সম্মানিত অতিথি জেলা সংস্কৃতি অধিকারী বিবেকানন্দ মহানন্দ, কলাহান্ডি তহসিলদার ক্ষীরচন্দ্র নায়ক, মাই ভারত জেলা যুব অধিকারী বংশ শর্মা, বিজ্ঞান শিক্ষক রবীন্দ্র পট্টনায়ক, জেলা শারীরিক শিক্ষা অধিকারী রূপসিং রাউত প্রমুখ মঞ্চাসীন এই কৃতি প্রতিযোগী পুরস্কার দিয়ে কার্যক্রম আয়োজনের সমস্তে প্রমুখ সহযোগ করেছিল। ভারত সরকার যুব ব্যাপার ও ক্রীড়া মন্ত্রালয় অধীনস্থ মেরা যুব ভারত জেলার পরামর্শদাতা কমিটির প্রথম বৈঠক ও জেলা সমন্বয় কমিটির বৈঠক ভবানীপাটনা সহরস্থিত সদ্ভাবন সভাগৃহে অনুষ্ঠিত হয়ে যাইছে। বৈঠকের জেলা যুব সশক্তিকরণ স্বেচ্ছাসেবী বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সমন্বয় ও মেরা ভারত কার্যক্রমকে

0: হরে বাবু
1: আচ্ছা
0: বৃন্দাবন কুঞ্জরে কি অছন্তি
1: শ্রীমতী আউ শ্রীকৃষ্ণ
0: কৃষ্ণ ভক্ত কবি গোপাল কৃষ্ণ কহিলে চিহ্নি।

0: এটা মাইকিনিয়া বুঝিয়ে
1: কোন মাইকিনিয়া বুঝি
0: ডাকিয়ে ডাকিয়ে বিচার হয়ে গেলে তাদের ভূত খাও ডাহানি খাও অমক ঔষম কৌ বলে কই দেবে
1: এণু করে গোপী মানে এপরি কট কথা কহন্তে
0: হ্যাঁ
1: কৃষ্ণ মনে মনে হসিলে
0: আহা
1: থির থির ডঙ্গাটাকে আনি কুলরে লগাই দেলে
0: ইয়ে তো জানিকি সে কাম করছেন ডাকিলে
1: সব গোপী মানে ঠিয়া হয়েছেন
0: হ্যাঁ
1: কৃষ্ণ টিকে গোপী মানু অনেক কোণ বলে কহিলে বুঝিলু
0: কোণ
1: আগ গোপাঙ্গনা
0: কাহিকি ডাকিছ
1: মিনমর।

0: জনে জনে সিনা পার হই বগন হইলে
1: হেব নাহি। ইউটে ভঙ্গা দদরা নাটে ধরছন্তি
0: কৃষ্ণଙ୍କୁ ললিতা কইলে আমি সমস্ত জীব পার করি দিও
1: সমস্তଙ୍କର দরকার আছে।
0: কৃষ্ণ কইলে মোর ভঙ্গা দদরা ডঙ্গা কু মু বুড়া নাউরি
1: হ্যাঁ
0: তম সমস্ত ডঙ্গারে বসিলে ডঙ্গাড় রহিব বুড়ি যাব
1: মো ডঙ্গার বেরিং জাম হয়ে যাব।
0: আরে বাবু তাহা নাই
1: বুড়া ডঙ্গাটা বুড়া নাউরিটা
0: তেণু করি জনে জনে যদি বসিব মু কোনসি প্রকার চেষ্টা করি পার করে দেবি।
1: ইয়ে তো সেইতি পাই বলি সে অবতার ধারণ করছন্তি।
0: ললিতা শুনি দেলে
1: হ্যাঁ
0: বলে হউ তম কথা মধ্যে রহিলা
1: যদি আপন কোন জনে জনে পার হবা।
0: ললিতা বল

0: এনে কুলে চাহি ছন্তি সকল
1: সুকেশি। ওহো হো, আগ বড় লোকটা ভোট দেলে।
0: আরে বাপা, রাশেশ্বরী গোপী মানক মধ্যে শ্রেষ্ঠ থিলে
1: পরা। দেখুন, গাঁ গণ্ডারে যদি কোনসি সভা সমিতি হুয়ে,
0: হ্যাঁ,
1: প্রথমে সভাপতিকে নিমন্ত্রণ করা যায়।
0: এইটা তো আমার সাংবিধানিক
1: সেমিতি গোপাঙ্গনা মানক ভিতরে সভানেত্রী হচ্ছেন শ্রীমতী রাধিকা।
0: তেমন আমার রাশেশ্বরী আগ পার হুঁতু, তাঁর পছে জনে জনে পার হয়ে যা।
1: আজ্ঞা, আগে কথা
0: কোণ,
1: সে যদি গাঁ তরফর আগ তরফর সমস্ত তরফর যাবে হাটরে বিকি দেবে, আঙ্কর বিকা নহলে মধ্যে চলিব।
0: কৃষ্ণ জানিথা নদী গর্ভকু যেতবে ডঙ্গা পলাইলা, কৃষ্ণ রাধাঙ্কু চাই কোন কহিলে,
1: কোন
0: যেতবে হৃষিকেশ রাধাঙ্কু।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟି ପାଇଁ କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ବେଣୁଧର ସୁବୁଦ୍ଧି ଓ ପ୍ରଣତି ମିଶ୍ର। ଗୀତ ରଚନା କରିଛନ୍ତି ସଂଯୁକ୍ତ ତ୍ରିପାଠୀ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুভম সংগীত শুনছেন।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষে সারদা প্রসন্ন নায়কঙ্কর রচনার গাইছেন রঘুনাথ পাণিগ্রাহী।

0: চাচার কথা।
1: হেনতা তো আমার চাষি দাদা মনে বরষ সারা ভিনে ভিনে প্রকার চাষ করিথিসন, যেনতা কি আলু, সারু, ভেণী, মাখন আর লইনি। তো ইসবু চাষ কলা ভিতরে কিছু এনতা বি চাষি দাদা মনে অছন, সেমনে ই সমিয়া দেখি করি অনধান ফসল, যেনতা কি কান্দুল হেলা, মুফুলি হেলা, মড়িয়া হেলা, রাইস হেলা, মকা হেলা, ইসবু অনধান ফসল বি নিজর জমিনে করিথিসনে। তো চাষি দাদা মানে এবে তো বর্ষা দিন আসিগলা না, বর্ষা দিনিয়া চাষ করবার আগনু কেতেটা কথা উপরে আমকে নজর দেবাকে বি পড়বা। যদি জমির ঠিক পাগরাগ আসি যাইছে বইলে সে ঢিপ জমিনে ই অনধান ফসল, যেনটাকে কি আমি গিলসপাতি বলিকরি কহুচু, যেনটা কি কান্দুল হেলা, মুফুলি হেলা, মড়িয়া হেলা, রাইস হেলা, মকা, মুগ আর বিরি, ইসবকে বুনবার কাম আরম করি দেবার কথা। এ বর্তমান সল কিসম হরড হেলা উপাস 120 আর ICPL 86,012, এটাকে লগাবাকে পড়বা। এ সেটা কপা ফসল লাগি এবে ঢিপ জমি পুরা বতর হয়ে যাইছে বইলে পাগ আর পায়ন পবনকে দেখি করি বুনবার কাম সারি দেবারটা ভল হেবা। সেটা যেন চাষি দাদা মনে ঢিপ জমি মনকে যদি ধান চাষ করুছন বইলে সল কিসম মনে যেনতা কি কলিঙ্গ তিন নেহিলে হীরাকে লগাই দিয়ন, যদি ই কিসম নেই মিলুছে বইলে আর কেতেটা সল কিসম মনে যেনতা কি খণ্ডগিরি, পথরা, পারিজাত, ইসবকে লগাবাকে পড়বা। এ মধ্যম ধরন আর খালুয়া জমিনে পাগ নেই আসিথিবায়, তো সেতির লাগি সিধা সিধা নেই বুনি করি রুয়া ধান লাগি কাদ তলিঘরা প্রস্তুত করবাকে পড়বা। এ যেন জমিনে ইসবু আমি কর্মা সে জমিনে তলিঘরা আর অনধান ফসল নু পায় নিষ্কাশন ব্যবস্থা গুটে আমকে করবাকে পড়বা। এ কাদ তলিঘরা লাগি বিহন যদি গজা হইযাউছে বইলে তলিঘরাকে উঁচা করি দি করি গজা বিহনকে বুনি দেবার কথা। এ সেটা বর্তমান ঢিপ জমিনে পনিপরিবা মনে যেনতা ভেণী, ঝুনগা, ফুলকপি, গোয়ার, বাইগন, পাতলঘটা আর মির্চা ইসবকে লগাবারটা ভল হেবায়। সেনতা বাইগন আর কঁচা মির্চা লাগি তলি পকাই দেবারটা ঠিক হবা, পাইন যেনতা গড়গড়ি আসুথিবা সেনতা উচ্চা নিগড়া জমিনে তলি প্রস্তুত করিদেমা। ই তলি প্রস্তুতি সমিয়ানে 3 ফুট চৌড়া, 10 ফুট লম্বা আর 6 ইঞ্চ উচ্চার পটি সবু তৈরি করবাকে পড়বা। এ দুইটা পটির মঝিনে যিবার আসবার আর পাইন যেনতা বাহারি যিবা সেনতা গোটে জায়গা ছাড়বাকে পড়বা। এ পটির চার বেটু মাইটনি করি পটি উপরে পকামা বইলে সেটা জমিঠানু উচ্চা 6 ইঞ্চ পথকে হিজিবায়। প্রতি পটিনে 2-3 ছেটনা গুণ গোবর খত দি করি মাইটনে আমকে মিশাবাকে পড়বা। এ সেটা প্রতি পটিনে প্রায় 75 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম সিঙ্গল সুপার ফসফেট আর 25 গ্রাম মিউরেট অফ পটাস দি করি ভল হিপাশে মাইটনে তাকে মিশাই দেবাকে পড়বা। এ তলি পটিনে মঞ্জি মনকে 1/2 ইঞ্চ গভীরনে ধাড়কে ধাড় করি করি বুনি দিয়ন। সেটা ই মঞ্জি মনকে প্রায় 1.5 গ্রাম ফিম্পিনাশক বিশোধনে বিশোধিত করি দি করি বুনবাকে পড়বা। এ সেটা মঞ্জি বুনি সারলা পছে পোয়াল নড়া নে হেলে পলিথিনকে পতলা হিপাশে তার উপরে ঢাপি দেমা আর মঝি মঝিনে টিকে টিকে প্যান ঝিটি দৌথিমা। সেটা তলি পটি চার বাটে ক্লোরোপাইফিরস ই গুণকে পকামা বইলে চাটি মনে সে মঞ্জি মনকে নষ্ট নেই করি পারন না। 4-5 দিন যেতেবেলে হি যিবা মঞ্জি মনে গজা হিগলা পছে পলিথিন আর নড়া মনকে কাঢি দি করি রখি দেমা। 25-30 দিন যেতেবেলে হি যিবা চারাকে বিশোধন করি দি করি জমিনে লগাবাকে পড়বা। এ সেটা 1 একর বাইগন আর কঁচা মির্চা চাষ লাগি পটালি 3 ফুট চৌড়া, 10 ফুট লম্বা আর 6 ইঞ্চ উঁচা, এটা 9টা বাইগন লাগি আর সেটা ই ভলিয়া একা 12টা কঁচা মির্চা লাগি তলি পটালি আবশ্যক হিথিসিয়ে। ইনে আর গোটে কথা আসুচে বর্ষা যদি অধিকা হিজিবা বইলে সেনু তলিঘরাকে রক্ষা করবার লাগি গোটে সুড়ং আকার পলিথিন বাঁধি করি পটিনে ঢাবি করে রখি দেমা। তো চাষি দাদা মানে আমি যদি ই বর্ষা দিন লাগি ই ভলিয়া তলি প্রস্তুতি করমা বইলে নিশ্চয় আমার ফসল ভল হেবা আর এটা আমার খাদ্যর আবশ্যকতাকে পূরণ করবার সনে সনে এটাকে বিক্রি করে আমি 2 পয়সা অধিকা লাভ বি পাই পারমা।
0: চাষের কথা শুনেছিলি।

0: তেহরান আলোচনা পাই আগকু ন আসিলে ইরান বিরুদ্ধে অধিক দৃঢ় সামরিক পদক্ষেপ গ্রহণ করা যাব বলে আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প চেতাবনী দিয়েছেন। এক সাক্ষাৎকারে শ্রী ট্রম্প কহিছন্তি ইরান বিরুদ্ধে আমেরিকার সামরিক পদক্ষেপ জারি রহিব। আগামী সপ্তাহে ইরানর শক্তিক্ষেত্র এবং যোগাযোগ মাধ্যম ও সেতুগুড়ি লক্ষ্য করে আক্রমণ করা যাব বলে সে চেতাবনী দিয়েছেন। ইরান পাখে আমেরিকা সহ চুক্তিরে পৌঁছিবা ব্যতীত অন্য কোণী বিকল্প না বলে ট্রম্প কহিছন্তি। পূর্বরু খার্গ দ্বীপ উপরে আমেরিকা আক্রমণ করেসারিছি। তবে বিশ্ব অর্থনীতি ক্ষেত্রে প্রতিবন্ধক সৃষ্টি নকরিবা লক্ষ্য নেই তৈল ক্ষেত্রকে বাদ দিয়াযাইছি বলে শ্রী ট্রম্প স্পষ্ট করেছন্তি। হরমুজ প্রণালী উপরে মত উপস্থাপন করে শ্রী ট্রম্প কহিছন্তি আন্তর্জাতিক জলপথ পরিবহন পাই এহা এবে মধ্যে উন্মুক্ত রহিছি কিন্তু ইরানর যাতায়াত উপরে প্রতিবন্ধক লগাযাইছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তা 17 তারিখে চণ্ডীগড়ের জিন্দ্রু দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন চলাচলর শুভারম্ভ করবে। পরিবেশ অনুকূল তথা প্রদূষণমুক্ত এই ট্রেন জিন্দ ও সোনপত মধ্যে চলাচল করিব। অমৃত ভারত রেল স্টেশন যোজনা অধীনে পুনঃবিকশিত জিন্দ রেল স্টেশন এবং এক মেডিকাল কলেজর শ্রী মোদী এই অবসরের উদ্ঘাটন করিবার কার্যসূচী রয়েছে। কুরুক্ষেত্রঠার এক উচ্চ রেলপথ এবং নবীকরণ হয়েছে রেল স্টেশনক জাতি উদ্দেশ্যে সে উৎসর্গ করবে। কুরুক্ষেত্রে এই অবসরে এক শিখ সংগ্রহালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করিবার কার্যসূচী রয়েছে। অমৃত ভারত স্টেশন যোজনা অধীনে প্রধানমন্ত্রী শ্রী মোদী অম্বালা ডিভিজনের চারোটি রেল স্টেশন মোহালি অম্ব অন্দৌরা আনন্দপুর সাহি এবং কালকার মধ্যে উদ্ঘাটন করবে। পঞ্জাবর জলন্ধরকু গস্ত করা পূর্ব শ্রী মোদী চণ্ডীগড়ের পঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন ভিত্তিভূমি প্রকল্প উদ্ঘাটন করিবার কার্যসূচী রয়েছে। দেশের নাগরিক দায়িত্ববান জনপ্রতিনিধি মাধ্যমে প্রতিক্রিয়াশীল স্বচ্ছ এবং উত্তরদায়ী শাসন ব্যবস্থা আশা করতে বলে লোকসভা বাচস্পতি ওম বিড়লা কহিছন্তি। রাজস্থান বিধানসভার 75তম বার্ষিকী পালন অবসরে জয়পুরে আয়োজিত বিদ্যাগৌরব যাত্রার উদ্ঘাটনী অধিবেশনরে যোগদেই শ্রী বিড়লা এহা কহিছন্তি। সে কহিছন্তি স্বচ্ছতা এবং দায়িত্ব সম্পাদন মাধ্যমে সুশাসন সুনিশ্চিত করা নেই বিধানসভা সংস্থাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিধানসভাগুলিক এক গণতান্ত্রিক মঞ্চ ভাবে কার্য করতে সেখানে লোকঙ্ আকাঙ্ক্ষা বিকাশ চিন্তাধারা এবং আহ্বানগুড়ি সরকার পাখে উপস্থাপন করিবার সুযোগ রয়েছে। শাসন ব্যবস্থার উন্নতি আনবার এভাবে পরামর্শ অত্যন্ত মূল্যবান বলে শ্রী বিড়লা কহিছন্তি।
1: লোকতন্ত্র কে অন্দর বিধায়ী সংস্থায় যা সে আপ বেহতর শাসন চলা সকতে মেলা মাননা হ্যাঁ সময় পরিবর্তনশীল হ্যাঁ সময় পরিবর্তনশীল কে সময় আপনি এক উত্তরদায়ী জবাবদেহী শাসন ভি হোনা চাই উত্তরদায়ী জবাবদেহী জনপ্রতি ভি হোনা চাই সময় কে সাথ হমে পরিবর্তন করনে কি আবশ্যকতা হ্যাঁ আজ জনতা উত্তরদায়ী প্রতিনিধি মানতা হ্যাঁ পারদর্শিতা ভি হোনি চাই জবাবদেহী ভি হোনি চাই ওই জনপ্রতি সফল হোগা ওই শাসন সফল হোগা।
0: ভারত দক্ষতা মিশন আজ একাদশতম বার্ষিকী পালন করুছি। 2015 মসিহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিশনর শুভারম্ভ করেছিলেন। যুববর্গঙ্ক পাই নিযুক্তি উদ্যোগ এবং নিরন্তর জীবিকা প্রদান করিবা লক্ষ্যে শিল্প আধারিত দক্ষতা বৃদ্ধি করিবা লক্ষ্য নেই এই মিশনকু কার্যকরী করা যাইছি। ওড়িশা এবং এহার আখপাখ অঞ্চলরে প্রবলর অতিপ্রবল বর্ষা হেবা নেই ভারতীয় পানিপাগ বিভাগ অনুমান করেছে। দেশের উত্তর পূর্বাঞ্চল বিহার পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ডের আসন্তা কালি পর্যন্ত প্রবল বর্ষা হেব বলে পানিপাগ বিভাগ কহিছে। মুখ্য সংবাদগুড়িক পুনি থরে ভারত ব্রিটেন মধ্যে কার্যকারী হেলা ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তিনামা। আয়ুর্বেদ স্বাস্থ্যসেবার বিশ্বমানদণ্ডকু অধিক সুদৃঢ় করা লক্ষ্য নেই আয়ুষ মন্ত্রণালয় কার্য করুছি কহিলে রাষ্ট্রপতি। হায়দ্রাবাদে আরম্ভ হেলা দ্বাদশ ব্রিক্স শ্রম ও নিয়োজন মন্ত্রী দুইদিনিয়া বৈঠক। আলোচনা পাই আগ্রহ প্রকাশ নকলে ইরান বিরুদ্ধে দৃঢ় সামরিক কার্যানুষ্ঠান গ্রহণ নেই আমেরিকা রাষ্ট্রপতি চেতাবনী এবং ওড়িশা ও এর আখপাখ অঞ্চলের প্রবলর অতিপ্রবল বর্ষা হওয়া নেই সতর্ক সূচনা জারি কলা পানিপাগ বিভাগ। সংবাদ শেষ হেলা।
2: Good afternoon. This is Akashwani and I am Anuja Kumar with the midday news. The headlines. India-UK Comprehensive Economic and Trade Agreement comes into effect. Prime Minister Narendra Modi says it will give fresh momentum to India's farmers, entrepreneurs and MSMEs. Commerce and Industry Minister Piyush Goyal assures sensitive farm products including dairy, vegetables, edible oils are fully safeguarded under CETA.

তেবে শ্রোতা বন্ধু, আজি হচ্ছে ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে বা বিশ্ব যুব কৌশল দিবস। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজি আমি আলোচনা করা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস, বিশ্ব যুব কৌশল দিবস, যা প্রতিবর্ষ জুলাই মাসের 15 তারিখে সমগ্র বিশ্বের পালন করা যায়। এই দিবসর মূল উদ্দেশ্য হচ্ছে যুবপিঢ়ি কৌশল ভিত্তিক শিক্ষা, বৈষয়িক প্রশিক্ষণ এবং নিযুক্তি যোগ্য করে আত্মনির্ভর জীবন প্রস্তুত করা। 2014 মসিহার জাতিসংঘ সাধারণ পরিষদ এই দিবসক স্বীকৃতি দিয়েছিল এবং 2015 মসিহার বিশ্বব্যাপী ভাবে পালন করা যাচ্ছে। এর উদ্দেশ্য কেবল যুবক যুবতী চাকরি দেওয়া নুহে, বরং সেমানক মধ্যে সৃজনশীলতা, উদ্যমিতা, নেতৃত্ব এবং জীবনমুখী দক্ষতার বিকাশ করা। আজির দুনিয়ায় কেবল শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট নুহে, বদলুথিবা প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি এবং শিল্প ক্ষেত্রে আবশ্যকতা সহ তাল মিলাইবা বিভিন্ন কৌশল অর্জন করা অত্যন্ত জরুরি। কম্পিউটর, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং, কোডিং, ইলেকট্রোনিক্স, কৃষি প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, যোগাযোগ কৌশল, সমস্যা সমাধান ক্ষমতা এবং দলগত কার্যপরি কৌশল আজির যুগের অত্যন্ত আবশ্যক। ভারত পরি এক যুব দেশ পাই কৌশল বিকাশর গুরুত্ব আহরি অধিক। দেশের বহু সংখ্যক যুবক যুবতী যদি সঠিক প্রশিক্ষণ এবং সুযোগ পাঁতি, তবে সেমানে কেবল নিজের ভবিষ্যৎকু উজ্জ্বল করবে তাহা নাহি, বরং দেশের আর্থিক বিকাশে মধ্যে মহত্বপূর্ণ অবদান দেবে। এই লক্ষ্যক সামনে রাখি ভারত সরকার স্কিল ইন্ডিয়া মিশন, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা PMKVY, জনশিক্ষণ সংস্থান, ITI, পলিটেকনিক এবং বিভিন্ন বৈষয়িক প্রশিক্ষণ কার্যক্রম মাধ্যমে যুবপিঢ়ি দক্ষ করা কাম করছেন। ওড়িশার মধ্যে কৌশল বিকাশক অগ্রাধিকার দিয়াছে। বিভিন্ন জেলার স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, ITI, পলিটেকনিক এবং বৈষয়িক প্রশিক্ষণ কেন্দ্র মাধ্যমে হাজার হাজার যুবক যুবতী বিভিন্ন ক্ষেত্রে তালিম পাই নিজকে স্বাবলম্বী করছেন। গ্রামাঞ্চলের যুবপিঢ়ি মধ্যে এই সুযোগক নিয়ে চাকরি সহ নিজস্ব উদ্যোগ আরম্ভ করছেন। বর্তমান সময়ের কৌশলর অর্থ কেবল হাতর কাম নুহে, ডিজিটাল সাক্ষরতা, ইংরাজি ভাষার দক্ষতা, যোগাযোগ কৌশল, নেতৃত্ব গুণ, সময় পরিচালনা, আর্থিক সচেতনতা এবং নূতন প্রযুক্তি শীঘ্র শিখিবার ক্ষমতা মধ্যে আজির অত্যাবশ্যক কৌশল। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ডাটা আনালিটিক্স এবং সাইবর সুরক্ষা পরি ক্ষেত্রে দক্ষতা আগামী দিনের যুবপিঢ়ি বিপুল সুযোগ সৃষ্টি করিব। বিশ্ব যুব কৌশল দিবস আমাকে এহা মধ্যে শিখায় যে শিখিবার প্রক্রিয়া কেবে শেষ হুয়ে না, সময় সহ নূয় কৌশল শিখিবা এবং নিজকে অদ্যতন রাখা হি সফলতার চাবিকাঠি। পরিবর্তনশীল বিশ্বরে সেই ব্যক্তি সফল হুম যে নূতন জ্ঞান গ্রহণ করা সদা প্রস্তুত রুহতি। যুবপিঢ়ি হচ্ছেন দেশের সবুঠার বড় শক্তি। সেমানকর শক্তি, স্বপ্ন এবং সৃজনশীলতা যদি উপযুক্ত কৌশল সহ যোড়া যায়, তবে এক সমৃদ্ধ, স্বাবলম্বী এবং বিকশিত ভারত গড়া সম্ভব। তেণু প্রত্যেক যুবক যুবতী নিজ রুচি এবং ক্ষমতা অনুযায়ী নূতন কৌশল শিখবা,

যুবপিঢ়ীকে নিযুক্তি ও উদ্যোগী করবার লাগি সশক্ত করবার লক্ষ্য নেই করে ফি বছর আজির দিনে বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা যাচ্ছে। এই বছর এই দিবসর বিষয়বস্তু রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতা জরিয়ে যুব সশক্তিকরণ। 2014 মসিহাতি জাতিসংঘ সাধারণ পরিষদ এই দিবস পালন লাগি ঘোষণা করেছিল। তার উত্তর 2015 মসিহানু সারা পৃথিবীন এই দিবস পালন করা যাচ্ছে। বদলুথিবা ডিজিটাল পৃথিবীন যুবপিঢ়ীকে কৃত্রিম বুদ্ধিমত্তা ডিজিটাল প্রযুক্তিবিদ্যা নবসৃজন ও বৈষয়িক দক্ষতা থি পারঙ্গম করি করি ভবিষ্যৎ রোজগার সুযোগ সৃষ্টি লাগি পথ প্রশস্ত করবার উপরে এই বছর খাস জোর দিয়া যাইছে। ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামন রাজ্য সরকারকর দক্ষতা বিকাশ ও বৈষয়িক শিক্ষা বিভাগ তরফ এই দিবস অবসরে গোটে খাস গণদৌড় কার্যক্রম হয়ে যাইছে। কার্যক্রমকে শিল্প দক্ষতা বিকাশ ও বৈষয়িক শিক্ষামন্ত্রী সম্পদ চন্দ্র স্বাইঁ, উচ্চশিক্ষা ক্রীড়া ও যুবসেবা মন্ত্রী সূর্যবংশী সুর শুভারম্ভ করে শিল্পমন্ত্রী শ্রী স্বাইঁ কহিছেন যুবশক্তি হেউছেন রাজ্যর প্রকৃত সম্পদ। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝীঙ্ক নেতৃত্ব থি রায়জে দক্ষতা বিকাশ ভিত্তিভূমিকে অয়তকা বরখস করা যাবার সহিতে যুববর্গঙ্কু দক্ষ সশক্ত আউ আত্মনির্ভর বনাবার লাগি চেষ্টা জারি রহিছে। যুববিড়ি মানকর উন্নত কার্যদক্ষতা শারীরিক সুস্থতা ও সৃজনশীল চিন্তাধারা আইবা দিনে গোটে সমৃদ্ধ ও বিকশিত ওড়িশার ভিত্তিভূমি স্থাপনা করবা বলি উচ্চশিক্ষামন্ত্রী শ্রী সুরজ কহিছেন। উপরবেলা ভুবনেশ্বর লোকসেবা ভবন সম্মিলনী কক্ষন এই দিবস অবসরে রাজ্যস্তরীয় সমারোহর আয়োজন করা যাইছে। আইবা জনগণনা 2027 লাগি জিলাস্তরীয় জনগণনা হ্যান্ডবুক প্রস্তুতি লাগি সুবর্ণপুর জিলা প্রশাসন তরফ অতিরিক্ত জিলাপাল এঞ্জেলিনা প্রধানক অধ্যক্ষতা থি দুইদিনিয়া ক্ষেত্রস্তরীয় কর্মচারী প্রশিক্ষণ শিবির হয়ে যাইছে। জনগণনা নির্দেশালয়ের যুগ্ম নির্দেশক ডক্টর অভয়নারায়ণ নায়ক আর জিলা সংযোজক শিবম জয়সওয়াল, প্রমুখ তহসিলদার আরআই অমিন, পৌর পরিষদ আর মুনিসিপালিটির অধিকারী মানকর সহিতে 120 জন প্রশিক্ষার্থীকে তালিম দিয়েছিলেন। আইবা কালঠানু অগস্ট 15 তক হেবারকে থিবার সারা জিলান সর্ভে লাগি ফি গাঁ বস্তি আর সহরাঞ্চলর সামাজিক আর্থিক পানীয় জল আর মৌলিক সুবিধা বাবদ তথ্য কেনতে করে ডিজিটাল জরিয়ে সংগ্রহ করা যিবা সে বাবদে তালিম দিয়া যাইথিলা। উৎপাদন বঢ়াবার লক্ষ্য থি নুয়াপড়া জিলান কেন্দ্র সরকারকর খাস পাইলট প্রকল্প জরিয়ে কৃষি যন্ত্রপাতির ব্যবহার উপরে জোর দিয়া যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় পরিচালনা প্রকল্প দেশের 12টা রাজ্যে কাম করুবার বেলে ওড়িশা নয়টা সুন্দরগড় নুয়াপড়া কেন্দুঝর নবরঙ্গপুর কোরাপুট জিলান কার্যকারী হচ্ছে। ঢিপ জমিনটি নধাড়িয়া ধাড়ি বুনা যন্ত্র আর হুড়া মঞ্জি বুনা যান্ত্রিকীকরণ করবারকে চাষী মানুষ আহ্বান দিয়া যাইছে। উত্তর বঙ্গোপসাগর আর তার লাগিকরি থিবার দক্ষিণ বাংলাদেশ উপরে হেইথিবার ঘূর্ণিবলয় প্রভাবটি আজ উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ সমুদ্র খনি পাখাপাখি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ন গোটে লঘুচাপ ক্ষেত্র হয়েছে। এটা সমুদ্র পতন 7.6 কিলোমিটর তক লম্বিছে। আইবা দুই দিন ভিতরে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দেইকরি পশ্চিম উত্তর পশ্চিম দিককে যাবার সম্ভাবনা আছে। লঘুচাপর প্রভাবটি রাজ্যের ভিন ভিন জায়গান লগায়ত বর্ষা লাগি রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ আইবা 24 ঘণ্টা ভিতরে পশ্চিম ওড়িশার জিলামান সহিতে 12টা জিলান অতি জবর বর্ষা হওয়া বলে কেন্দ্র তরফ সতর্ক করা যাইছে। সেড়ে পুরী ও জগৎসিংহপুর জিলান জবরনু অতি জবর বর্ষা হওয়া বলে কেন্দ্র তরফ রেড ওয়ার্নিং জারি করা যাইছে। শেষে মুখ্য খবর ফেরখায়। আইবাকাল হেবা মহাপ্রভু শ্রীজগন্নাথকর বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রা, ঘণ্ট ঘণ্টা কাহাড়ি সহিত তিন রথন বিজে হেলা আজ্ঞামাল, সিংহদ্বার আগকে অনাগলা তিন রথ, পুরীন শ্রীজগন্নাথ মন্দির ডিজিটাল হুন্ডি সমর্পণ, ওয়েব পোর্টাল আউ মোবাইল আপ্র শুভারম্ভ কলে মুখ্যমন্ত্রী, আর লঘুচাপর প্রভাবটি রাজ্যের ভিন ভিন জায়গান লাগি রয়েছে বর্ষা। আজির আঞ্চলিক খবর ইন শেষ হেলা। জুহার।

0: শুনলি তো দা?
1: শুনলু তো।
0: হ্যাঁ, যেন প্রকার গানা সে প্রকার বাজনা তার সঙ্গে চমকি গলা বলছন।
1: চমকি যা সঙ্গে সঙ্গে,
0: হ্যাঁ
1: তুই তো জানিছু
0: হই
1: আমার বৈঠককে ভিনে ভিনে দিন ভিনে ভিনে চাষি ভাই মনায়স, চাষি ভয় মনায়স। খালি তো চাষবাস নেই, সে তার সঙ্গে কে গায়ে পালন করছি, কে ছেল পালন করছি, তো নানা দিক প্রকার কাম
0: করছন।
1: তো সেটা আমার বৈঠকে চাষি ভাই মনায়সন, আর আমি তাঙ্কর সঙ্গে কথাবার্তা হেসু, আর তাঙ্কর সমস্যা তাঙ্কর সুখ দুঃখ কথা আমি বুঝছু, তার সঙ্গে সঙ্গে তাঙ্কর সুখ দুঃখ কথা কয়েছন আমার শ্রোতা বন্ধু মানে শুনছন। হ্যাঁ, তো আজি হেনতা জনে আইসছন, সে গায়ে পালন করুছন, বুঝলু কি? মুই তাঙ্কর সঙ্গে কথাবার্তা করুছে, তুই শুন।
2: আজ্ঞা, আপন পরিচয় টিক দিও।
3: আজ্ঞা, মোর না হলা রমেশ চন্দ্র তাণ্ডি, মুই মসিগুড়া মুন্সিপড়া পোস্ট বন্ডল গুড়া সদর।
2: তো আজ্ঞা, আমি দেখুছু যে আপন ভিনে ভিনে প্রকার গায়ে রাখিছন, আর বড়া সুন্দর করে যতন রতন করুছ, তো আপন এত জিনিস ছাড়ি করে গায়ে রাখবার

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আদিবাসী গীত ক্রমে কতটি কলাহান্ডিয়া গীত পরিবেশন করেছেন শিল্পী প্রদীপ কুমার মিশ্র সাথী।

শ্রোতা বন্ধু আপন মানে শুনুছন্তি কতটি হিন্দি কথাচিত্রর গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্ররু কার্যক্রমর পরবর্তী গীতটি নেইছু সূর্যা কথাচিত্ররু দ্বৈতকণ্ঠে গাইছন্তি শিল্পী অনুরাধা পড়ুয়াল এবং মহম্মদ আজিজ গীত রচনা সন্তোষ আনন্দ এবং সঙ্গীত সংযোজনা লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।